কেনগেদে আকাশবাণী শিলং পরলক নৌসঙ্গ ফাগপর হেন্দ্রি বুঝি ইনি সবাদ আকাশবাণী দিল্লি নগবিন্দা কাকুবর হাকিটেন হিন্দি বনভোট পাট কাকুবর হাকিটেন ফদং হাকুপর হেন্দ্রি উলালাসন কেনগেদে আকাশবাণী শিলং পরলক নৌসঙ্গ আবাদ সঙ্গ ইয়কিখু বর কেমন না আকাশবাণী দিল্লি।

0: กมีกปามบาพี่ยอบันปัญญาชพรังยากันีกกรรมเด็กันีกกรรมกับบาพีพีสตังกันีบันปัญญาเย้ายากีมารกีมาตาจงกีจิงทานกีบานาปกทานริบหอยมเดลังบาจงกจิงยสนกเทลังบัดคิดตุกินองทายนักเลงกิจการของบาพีพีออกมดเพินสงบฮาบันยาทุฮาบาพีเชียมบากจิงไตรลังกัดดนฮาประเด็งจงพีบาพีปัญญาอยากันีกับบาพินพาชูรูมเล่มบัดกิตากีนองทายนักเลงกิจการมดเดกเอกาจิงมันตัวไอ้กบากินเนี่ยกินน้องทันจันกิเลยอลังบากจิงเป็นยาเยาจงพี่กินเนี่ยกินมารกินมาตา
1: คุ้มบังละบัตไอฮักกับจิงพูเล่จงอาร
0: ู้
1: งาพูเล่น่ะ National Institute of Fashion Technology ฮ
0: ัก
1: กับปอร์บังงาพูเล่งาละเลิร์นยาคีดีไซน์ส
0: ์
1: ยาคีร้องบันคอมไบน์บันมิกซ์ลังบากจิงสดังยาคีคัมจงอ่ะงาเยาบันยารับรู้ยาคีบักินยาอิมพรูฟBukan yo pen internet syuk-syuk yang ki janjung ki. But hakal yang ke marketing ru ngilai Arab hai. Namar kidan kiwi ki basyu pak tanya ki. Kisah ai tangka bai tan. Tangba maki pan ki yawan ki tan bet ka janjung ki. Ngi ai feedback ya ki bakal long kumta-kumta. Penbiang ya ka rong, penbiang ya ka design. Te ini ai kata inch, ini ai kata inch. Bahkan internet baka jan. Te kila yok syuai kata kawai jing mentoy. Plus...Ni susim baik tangka 10% commission.
0: Hoi.
1: Nak janjung ki.
0: Hoi.
1: Teka full amount. Hoi. Kayat baik syaki.
0: Kedor kayat baik syaki.
1: Kayat baik syaki.
0: PPO 10%.
1: Hoi. Tang 10%. Ni susim tangka commission. Namar ni yalek ban pen promote ban pen iu. Tengi hap syim hika commission ru.
0: Tengah sang tenat si buat ayak ban iu sengawi kata ke kubur. Kemud kilalah ban pen wandor pen wandar bah. Ya gitu kiru kom tahan ki jongki. Nalor bakilak dan apa yang kasam. Ti pip de pila anang plus su ya kata kasap ke baki kidon pio ban aj su ya kita ki jingtip haki ba ki design ki ba per ba per kumba pip la yo nak jing puli pia sam le me ki
1: lada ki improve kini ki nong tan jengi lada ki improve ka handloom department ka textile department jengi rukan improve ka along overall improvement ya ka department itself
0: kala improve ya pi shimet kala improve ya kita ki nong tan shimet kanang improve ro saya ka marketing
1: kumba
0: ki market mata na pori boy district kiba thain da kini ki nong thain ya kitu ki jan rendia pakamo bangi ong te kemun nang ni sakmat lei kemun kan nang kiu lang ba jong ki jing tresitom ki jong phimo te ni sungut nat sibun e banyak sngau ya kanika kubor na phi lang ba ki jing tresitom lang jong phi bat jong kita ki nong thain jan ki badon hapo ka ribhoi district te habai dei pade ba kini ki tiar ba kini ki nong thain ki pendon kam mo Haga bide bikini kitiar gitar ke baki kitan. Haba ka ni ka jing penwandur ku mapi pila batai mentan ka mun kala long kampe na ka bamun chuamo kala nang penwandur su su da ki rukom ki batambai. Ti haga bide bikini kitiar gitar hatu kita ki nong thain ki dang thain da kini kitiar ki bamun chua ne kila don da kitiar jong ne ka juk bamun ta.
1: Dang thain be kitiar badan mun chua.
0: Hoi.
1: Kade kalum kalum batai hamadan.
0: Hoi.
1: Ti ka katupat ka kam jinjar na mar kimla ban thain ba kam he su su.
0: Hoi.
1: Ka jing yar jong ka jan.
0: Hoi.
1: Kim lak ban tanya ka jan sam long ki kam jinjar kan te hadin pan ki lak le saka fly shuttle loom te kadon saka we ru ka flying aid tang ba ki weavers ki kam tre wet ban le ya ki traditional methods men shwa ban ya ba kim kwa ban accept ya ka tu ba menta namar ba ki kam jinjar ru ya kam hi ka tu ka ba tan madan bat ka fly shuttle loom ka tu ka ba ki penmi thamai pat ka flying aid ba ki ong kan kloy te kan kloy ba ka kam tang ba kan kam slam try ba kin tre ban accept ya ki kan ko ba mon le traditionally
0: hoi tengi sung thu chai ba kamut ka barim hi ka di ka kam corridor mo te kin tang la ban nang panne pan sa ha do mta ki tang la ban che ong ten pharam sustain mo ya ka ek ka jet kam ka bala train do barim baja ha ba phai ba de sha kini ki jing pen ya yeu kam ba phi phila om tan na ka ni ka dukan jong phi te phi pen ya ba de ya kini ki mar ki mata tang ha po kadukan ne ki la ban poi shakiwe kiwe ki jakaru lang ba ka jing ya tre bat phi bat kiwe kiwe bat
1: aka benung kong bapor bangis dang ni le shona dukan
0: hoi
1: suki suki pat ni itu ba kadon ka jing dan kamba ni hab ban penyat da kiwe ki liang ru
0: hoi
1: te katakan de through social media
0: hoi
1: kumbangi ong ka di digital world menta ni le ban upload ba through social media da ki reels
0: hoi
1: da ki dur baka products jang ikan poi bahasa ki customers ka social media kan de bangi promote bah
0: hoi te lang ba jong kita kilat ki lenti te kamut kita ki jing rem jing baro kilat long ki ba ya iyo na ko we kapor sha ko weipan te haba phai manta sha kane ka kajing ya thu kajong phi ba phi ong ba phi pnya iyo lang ba ka social media ru de te hakano ko ru kom pat de kini ki mar ki mata ki badan hapo kane ka showroom ka jong phi mo hatu ka don em kajing pher na ki weipa de ki design ba ki wei pa de